0: খাজিয়ে দেবে আহার খেলে, তো চলে যা। বিলকুল তো সঙ্গ চুকুম তো বড় দাদা সঙ্গ কল তরস দি প্রোগ্রাম সে কল সে মিলে বি মেসেজ বিষয় মিলে বিলকুল তো মেসেজ কে বলে শেপ 8583 মানে মোবাইল কে বলো সে রাইট ইয়া গ্রেট অপশন তা সে তো মেসেজ লিখে গেছে যে বলো সে লিখে বলি কে গট খারাপ সে আর একে আর একে সে কল হাম বলি গে বিয়ার কে স্পেস স্পেস বাদ খপল লো মখপল ইলাকে নাম বিয়া ভাই সেন কে পো 8583 মানে ইয়ানি 85 83 বাঁধে লেটস সি নেক্সট কলার অফ দ্য শো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি সু খবর কি কেম জানা
1: সিফ
0: ঈদ মুবারক ওকে হরিশ খাটে কল কেটে ডের মানে কল কে ইউ জহান মানে না বস সিফ ঈদ মুবারক বাদ সিফ কল কেটে ডের ডের মানে না কল কে বলে কসি জব কাল মানে বলসো কো দেখে দি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ছোটি মহেশ খবর কি ভাই কারক না খবর কি ভাই। জি ছোটি মহেশ বখের উগলি পরন 13 বরস জি কো মাদে হা ডের ডের মুবারক শা ঈদ ও দিন লো নন বরস হা মুবারক শা খের মুবারক খের মুবারক ছোটি মহেশ দারা তোয়াই চে পরন রে সঙ্গে তে রেকড়া নন বরস মতলব বখপল খলওয়ানু করা দ মতলব দ তাগ স রে দ ইরাদা শো কেনা
1: জিবিস্তা মে পরন রে শে বিজলে সরন ওয়ালিও
0: সরঙ্গে
1: পরন বিজলে সরন ওয়ালিয়া
0: নন সাই হা পরন বিজলে স খেয়াল মতলব মতলব ইনসান গোরা আল্লাহ তালা আকল বরকড়ে দেয় নো গোরা আকল দে বরকড়ে দিছে মতলব মতলব দেব খেয়াল কবি কেনা সরঙ্গে মতলব মসরুফ বদে রই তো কোর কি কেনা মতলব চাই দর কড়া
1: আচ্ছা
0: মতলব খের পল দে কম তবান কড়াই দেখো বল দে তবান কড়াই দে ছুটি মহেশ কল কেটে।

আসসালামু আলাইকুম ম্যাডাম, আসসালামু আলাইকুম। বিলকুল সুবহ দুপুর তারিখ কা তোসে খিদমত কি হাজির ছো এশমা কসমেটিক পাকিস্তান প্রোগ্রাম সারাম ওমিল রমাই তাসু বা টুল টিকটক ফিট ফার খুশালা আউসু কালা বাবাই খাজি বিলকুল আখতার রজা আখতার নন সেকেন্ড ডে নো বিলকুল টুলু মিনা ওয়ালুতা আখতার পরুঞ্চকম তেরশি রোজা আহম ডে ডির মুবারক শাহ আও দিন লবা নন সেকেন্ড ডে দা আখতার সেকেন্ড ডে হাম ডে ডির মুবারক শাহ সো বিলকুল উমিদ দা জি তা সুবা ঠিকঠাক হই اور دین الوقتر دا ورز بو خمزو کی دیرے گی این انن سیکنڈی بو خمزو کی دیرے گی سو بلکل اشما کسمیٹک پاکستان سم رحمی وال دی اغیر تجی زیادت مبارک باد وائی دا ای دا اینی غچ اختر مبارک باد ورطبا ای اور تاسو ما آواز کمر ریڈیو بانے اور رئی تاسو ما آواز کرک ریڈیو

ইসেদের টোলে কা মার কা দাম রবো খজোড়ে জামে কালে বলে কা জার জার মালাঙ্গে।